0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब लीजिए सुनिए बंगला कार्यक्रम।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু করছি সারদা মায়ের এই উক্তিটি দিয়ে, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ তোমার। সারদা মায়ের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে আপনারা শুনবেন একটি নাটক। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল 13 তারিখ সোমবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল 13 তারিখ সোমবার সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি বাম্বুকা আগামীকাল 13 তারিখ সোমবার সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি জলিবয় আগামীকাল 13 তারিখ সোমবার দুপুর 11টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল 13 তারিখ সোমবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল 13 তারিখ সোমবার দুপুর 2:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি হার্ট বে আগামীকাল 13 তারিখ সোমবার সন্ধ্যে 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 14 তারিখ মঙ্গলবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি বারাটাং আগামীকাল 13 তারিখ সোমবার সকাল 7টায় শ্রী বিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 14 তারিখ মঙ্গলবার সকাল 7টায় ওই একই পথে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। সুপ্রিয় শ্রোতা, প্রসার ভারতীর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। সকল প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রসার ভারতী আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP এর অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। 3টি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে। রাজস্ব ভাগাভাগি পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি, গ্র্যাটিস পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও নাটক, তথ্যচিত্র, গল্প বলা, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠানগুলো হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে। আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং এর সর্বশেষ সংশোধনীগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP এর অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসার ভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR

ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র সহ এই ইমেলে প্রস্তাব পাঠাতে পারেন hu.airportblair@prasarbharati.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসারভারতী ও আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই 2026। ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। মৃত্যুর পর মানুষের কি হয় ঠিক জানা নেই, তাই তো অশরীরী আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যানধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ।

0: এই আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যান ধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ, হিপনোপম্পিক হ্যালোসিনেশন। স্বীকার করতে দ্বিধা নেই, এই মনোরোগের শিকার আমরা অনেকেই। নাটক হলুদ পোড়া।
1: আরে না না, আমি তো বলেই ছিলাম একটা কিছু করতে হয়।
2: বলাই চক্রবর্তীর বাড়ি ঘুরে এলুম গো। যা তা অবস্থা ওদের, বুঝলে? তা কি নিয়ে সলা হচ্ছিল তারিনী?
1: বলাই চক্রবর্তীর খুন নিয়েই কথা হচ্ছিল।
2: আচ্ছা।
1: আরে চারদিকে সরগোল পড়ে গেছে।
2: আ গেছে, তারপর কি ব্যাপার কি?
3: আরে নিজের গায়ে সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে খুন হয়ে যাব।
2: আরে খুন তো দূরের কথা, 20-30 বছরের মধ্যে কোনো মারামারি হয়নি।
1: হ্যাঁ,
2: সেই গায়ে দুটো খুন হয়ে গেল।
3: সবাই ভয় পেয়ে গেছে গো।
2: ভয় মানে? ভয় কি, খুব ভয় পেয়েছে। গায়ের বৌঝিরা তো সন্ধ্যের মধ্যে সব কাজ সেরে ঘরে খিল দিচ্ছে।
1: হ্যাঁ, তবে একটা কথা বলবো ভাই।
2: কি
1: মানে বলি কি, এই দুটো খুনের মধ্যে কোনো মানে কোনো ব্যাপার নেই তো? মানে একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ আর একজন যুবতী নারী, মানে আমি বলছি যে কিছু থাকতেও তো পারে।
2: ও সব কিছু নয় গো। আরে মেয়েটা তো 1.5 বছর পর শ্বশুর বাড়ি থেকে সবে বাড়ি এসেছিল। না না না না না, সেসব কিছু নয়। তবে কি কারণে খুন সেটাই সবাইকে ভাবাচ্ছে।
3: হ্যাঁ হ্যাঁ ঘোষাল।
2: হ্যাঁ বলো।
3: চক্রবর্তী বাড়ির খবর কি?
2: ও হ্যাঁ, শুনেছ তো?
1: কি
2: বলছে, বলায়ের ভাইপো নবীন, নবীন তোর সম্পত্তি পেয়েছে।
1: হ্যাঁ সে শুনেছি, শহরে চাকরি ছেড়ে নবীন বউ নিয়ে পাকাপাকি ভাবে গায়ে থাকতে এসেছে, সেসব শুনেছি।
4: ওদের বাড়ির পুপকোণে একটা তেঁতুল গাছ আছে না?
5: আছে তো।
4: যেই দামিনী উঠোনে পা রেখেছে, ব্যাস তেঁতুল গাছ থেকে হাওয়া উঠে দিয়েছে এক ধাক্কা।
5: সে কি রে, তারপর?
4: তারপর আবার কি, উঠোনে পড়ে হাত পা ছুটছে, বিকট ভাবে গু গু করছে গো। দেখি না, আমার কেমন ভয় লেগে যাচ্ছে। শরীরটা কেমন উথাল পাথাল করছে। চলো না গো মনোরমা দি, একবার দেখতে চলো। ভয় করছে গো। ও মনোরমা দি, একবার চলো না,
5: চল।
6: দেখলে ধীরেন কি বুঝছ হে?
7: দেখছি নবীন, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা দরকার। না আমি আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কিন্তু কি জানো, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
2: ডাক্তার কি হবে গো? আমার কথা শোনো নবীন, তুমি কুঞ্জগুনিনকে ডেকে পাঠাও।
7: এসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা একটা অসুখ, অন্য কিছু নয়, সঠিক চিকিৎসা করা দরকার।
6: না আমি আমি বলছি কি যে খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই।
2: নবীন নবীন আমার কথা শোনো।
6: ঠিক আছে, দুজনকে ডাকতে লোক পাঠিয়ে দিচ্ছি।
8: সরে দাঁড়া, দেখতে পাচ্ছি না কিছু।

0: আরে মেয়েকে আবার সঙ্গে আনিস নি তো?
1: না না, যদি হাওয়া লেগে যায়।
2: আরে এই অত এগোচ্ছো কেন? দাঁড়া এখানে দাঁড়া।
0: দামিনী রে, কি চেহারা হয়েছে রে!
3: কাই যেন হাতির জোর পেয়েছে।
4: ছেড়ে দে আমায়, লাগছে, ছেড়ে দে।
5: ছেড়ে দে বলছি, ছাড়, যেতে দে আমার, যেতে দে।
3: চালাকি চলবে না। এই যে মেয়েরা, বোমের চুলটা দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলো, আর আমাকে এক করে জল দাও তো। এখনো বলছি ভালো কথা, ছাড়।
6: নবীন, এসব কি করছে কুঞ্জ? তুমি কি পাগল হয়ে গেলে? নিজের বউকে এমন হেনস্থা করাচ্ছ?
7: তুমি চুপ করো ভাই, গুণিন তোর কাজ করতে দাও।
5: সব মন্ত্রতন্ত্র পড়ছে গো,
0: আমাকে একটু ধরনা জোরে, আমার ভীষণ ভয় করছে।
6: মালসাটা দিয়ে কি করছে রে?
5: আগুনে শুকনো পাতা আর শেকড় পোড়াচ্ছে।
6: এখন এসব বন্ধ করাও নবীন, দামিনী বিকারগ্রস্ত হয়ে পড়বে, কুঞ্জকে থামাও। উফ, এসব বুঝলো কি? এসব চলতে থাকলে দামিনী বিশ্বাস করবে ওকে ভূতে ধরেছে, সেই মতো কথা বলবে।
7: থামো এবার।
5: কুঞ্জটা কি পোড়াচ্ছে রে?
6: এই কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীকে শোকাচ্ছে। হলুদ পোড়া,
3: বল বল কেটে, বল বল কেটে।
5: আমি আমি শুভ্রা গো, শুভ্রা।
3: আমার মন তো ছাড়বো, ঠিক করে বল।
5: মনটা তো নেতিয়ে পড়েছে হে, আর তো কথা বলছে না।
3: দাঁড়ান দাঁড়ান, আর একটা চাল দিচ্ছে আমি।
6: কি হলো, কি এলো, কি?
5: আরে কৈলাস ডাক্তার মনে হচ্ছে।
2: কি হচ্ছে কি এসব, কি হচ্ছে কি? যত সব বুঝলো কি, বউটাকে মেরে ফেলবেন নাকি? কুঞ্জ, তুই হারাম জাদা, আবার এসে জুটেছিস? ঝাড় ফুঁক দিয়ে লোক ঠকানো হচ্ছে? হ্যাঁ, ভাগ ভাগ এখান থেকে, ভাগ ভাগ। হ্যাঁ, আর তোমরা তোমরা ভিড় করে কি দেখতে এসেছো? মজা? হ্যাঁ, কুঞ্জর তামাশা? ভাগো ভাগো সব এখান থেকে, ভাগো ভাগো। আচ্ছা নবীন, তুমি কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছ? হ্যাঁ, আরে এটা একটা রোগ। শোনো শোনো, মনের ভয় আগে কাটাতে হবে, বিশ্রামে আর চিকিৎসায় ছেড়ে যাবে।
7: ঠিক আছে,
2: এখন বৌমার বাঁধন খুলে দিয়ে ওকে শুয়ে দাও। একটু একটু একটু তোমরা কেউ ধরো ধরো।
4: আমি চা টুঁচে বাড়ি সুপ

0: দামিনী কি বলল শুনলে?
1: হ্যাঁ,
0: এ হয় নাকি? বলাই তো শুভ্রা খুন হবার 3 দিন আগে নিজেই খুন হয়েছে।
2: আরে কৈলাস ডাক্তার কি বললো শুনলে না? এটা একটা রোগ, মানুষের মন দুর্বল হয়ে ভয়ে আতঙ্কে এরকম করে।
3: শুনেন শুনেন, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, তবে সোজাসুজি ভাবে না।

0: হয়।
1: সোজাসুজি ভাবে নয়, কি বলছো কি তুমি বলো তো?
0: আরে ওনারা কি করেন গেলেন, নিজের কাজ ছাড়তে ওরা জ্যান্ত মানুষের শরীরে ঢুকে পড়ে।
1: কি কাণ্ড হে! তার মানে এই গায়ের কোনো একজনের হাত দিয়ে বলাই এই খুন করিয়েছে?
0: হ্যাঁ,
1: হে বাবা, কি বলছো হে!
0: ঠিক বলছি।
2: এ তো আরেক গেলই ফেললে, এখন সবাই সবাইকে খুনি বলে সন্দেহ করবে।
1: শুভ্রার চেনা শোনাই কেউ হবে জানো তারিনী? অচেনা কেউ ভরসন্দে ধীরেনের বাড়ির পেছনের ডোবার কাছে যাবেই বা কি করে?
3: আশ্চর্য, কি সব বোকা বোকা কথা বলছে এরা! যত সব কুসংস্কার, এই গায়ের মানুষের কিচ্ছু হবে না।
4: তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও দেখি।
3: শান্ত হবো? ভাবতে পারো, আমার ছোট বোনটা ভূত হয়ে এর ওর ঘাড়ে চাপছে, এসব হয় নাকি?
4: এই না, ভাত দিয়ে গেলাম, খেয়ে নাও। সন্ধে পার হয়েছে, আর বাইরে থাকা নয়, ঘরে ঢুকে খিল দিয়ে দেবো। আমার ভয় করে বাবু। শোনো, একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওরা যা বলছে সেটাই ঠিক, নইলে।
3: ঠিক কথা বলছে, আমি বলাই চক্রবর্তী হয়ে নিজের বোনকে খুন করেছি না? ঠিক কথা বলছে, তুমিও বলছো একথা। চুপ চুপ, একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না আমায়, কিচ্ছু না, খবরদার।
5: শান্তা, শান্তা, আমার খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, স্কুলের সময় হলো।
6: ঠিক আছে, ছাতাটা নিয়েছো তো? খুব রোদ দুর্গ।
4: দুগা দুগা দুগা দুগা।
5: কি সবাই যেন কিরম কিরম করে তাকাচ্ছে আমার দিকে,
3: কি অস্বস্তিকর।
7: এই যে ধীরেন, স্কুলে চললে বুঝি? দাঁড়াও দেখি একটু।
5: দেখবেন কি? দেখবেন বলুন পুরুষমশাই।
7: বলছি কি, তোমার বাড়িতে একটা পুজো দেওয়া দরকার।
5: পুজো?
7: হ্যাঁ, এরকম একটা অঘটন ঘটে গেল, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে তো।
5: পুজো দেব?
7: হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করে দেবো। আর শোনো, বাড়ি ফেরার পথে একবার দেখা করো, সবাইয়ের জন্য মাদুলি দিয়ে দেবো।
5: মাদুলি?
7: হ্যাঁ।
1: এখন ভালো আছো তো ধীরেন?
8: স্কুলে এলে বিশ্রাম নিলে না কেন?
5: কি বলছো বলো তো, কি হয়েছে আমার যে স্কুলে আসবো না?
1: না মানে সবাই তোমায় নিয়ে খুব কৌতূহলী কিনা তাই বলছি আর কি।
8: দেখলে না, ক্লাস ম্যানেজ করতে পারছো না, ছেলেরা যা খুশি বলছে।
5: সবাই মিলে আমাকে দেখার কি আছে? আমি কি একটা দেখার বস্তু?
1: ঠিক আছে ঠিক আছে, শোনো, হেডমাস্টার মশাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন, দেখা করো গিয়ে।
5: ও, হেডমাস্টার মশাই আমাকে? ডেকেছেন আমায় মাস্টার মশাই?
9: তোমায় ডেকেছি, এসো এসো, বসো বসো বসো বসো। যা ঝড় বইছে তোমার উপর দিয়ে, বলছি বলছি তুমি এক মাসের ছুটি নাও ধীরেন।
5: হ্যাঁ
9: হ্যাঁ, তোমার বিশ্রাম দরকার।
5: ছুটি নেব কেন মাস্টার মশাই?
9: দেখো, তুমি এখন সবার আলোচনার পাত্র হয়ে পড়েছো, তোমার অজান্তেই শুভ্রা খুনের ব্যাপারে তোমাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন তোমার ছাত্রদের থেকে মানে দূরে থাকা দরকার।
5: কিন্তু নিজের বোনকে আমি নিজেই?
9: না না না না না না, আমি কিছুই বলছি না। স্কুলের সেক্রেটারি মথুরবাবু এইমাত্র এসেছিলেন, তিনিও বললেন তোমাকে ছুটি নিতে।
5: কিন্তু আমার তো ছুটির দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি কি মথুরবাবুর সঙ্গে একবার কথা বলবো?
9: কথা তো তুমি বলতেই পারো, তবে এখন না যাওয়াই ভালো, মানে উনি হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। তুমি বরং ওই ছুটির মধ্যে একদিন চলে যাও।
5: ও ঠিক আছে, আমি তাহলে যাই।
10: কি হলো ধীরেন মাস্টার, ওরকম করছো কেন? হাঁটতে কষ্ট হচ্ছে?
5: কদিন ধরেই মাঝে মধ্যে ঝাঁকি লেগে মাথাটা ঘুরে যাচ্ছে।
10: ও,

0: একটু বসো, বসো ওখানে ওই গাছের ছায়াটায় বসো। হ্যাঁ হ্যাঁ,
1: একটু বসি, মাথাটা কিরম করছে।

0: যে মাথার মধ্যে, তাহলে তাহলে তাহলে কি আমি ঘোরের মধ্যে শুভ্রাকে?
1: কি গো ধীরেন, এখানে বসে কি এত বিড়বিড় করছো? এ কি তোমার চোখটা এমন ঘোলাটে লাগছে কেন? যাও বাড়ি যাও, আমি তোমায় পৌঁছে দেব।
0: না না না না, আমি নিজেই যেতে পারবো। আমি যাই, আমি যাই, বাড়ি গিয়ে শুয়ে পড়ি। আমি যাই, না না না না, রাস্তা দিয়ে যাব না, আবার কার সঙ্গে দেখা হয়ে যাবে। না না না, বরঞ্চ ওই মাঠের পথ ধরি।
2: বলি সারাটা দুপুর তো বিছানায় ছটপট করে কাটালে, বেলা পড়ে এলো, বাইরে গিয়ে একটু বসো, ভালো লাগবে।
0: বাইরে, হ্যাঁ তাই করি, এলো বাইরে গিয়ে বসি।
3: কে কে ওখানে বাঁশ ঝাড়ের ওখানে কি নড়ছে? কে কে কে ওখানে কে
2: কে কে কে কোথায়? গো কি কি কি নড়ছে? ঘাটের পথে আর আড়ি ফেলে রাখতে।
3: কি হবে তাতে?
2: ওই ডোবার পথে ফেলে রাখবো, তাহলে ওনারা ওটাকে ডিঙিয়ে এদিক পানে আসতে পারবে না, সন্ধ্যের আগে পেতে আবার ভোরবেলা তুলে নেবো। দেখো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাও না।
0: ছেলে মেয়েরা সব কোথায় দেখছি না?
2: অন্ধকার নামলে এখন খুব ভয় করো গো, গা কেমন ছমছম করে। তাই রান্না বান্না ঘর কন্যার কাজ সন্ধ্যার আগে শেষ করে ওদের খাইয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি।
0: বাড়ির মধ্যে, বাড়ির বাইরে, সব জায়গায় এই একই বিষয় নিয়ে কথা হচ্ছে।
3: ওহ, আর পাচ্ছি না, পাচ্ছি না।
2: শোনো না গো, তামাক খাওয়াটা শেষ হলে ঘাটের পথে বাঁশটা গিয়ে পেতে দিও।
3: না, বাঁশ পাততে হবে না।
2: বেশ, তোমায় পাততে হবে না, আমি পেতে দিচ্ছি। ডোবার পার থেকে যদি শুভ্রা বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। শুনছো, বাঁশটা পেতে দিলাম, তুমি যেন এই বাঁশটা আবার ডিঙিয়ে দেও না। আমি ঘরে গেলাম ওদের খেতে দিই। ওমা, তোমার চোখটা কেমন লাল হয়েছে, টকটকে লাল। যাকে শুনছো, তুমি এখন খাবে না তো? তাহলে তোমার খাবারটা ঢাকা দিয়ে রাখছি, ঘরে আসবে তো নাকি?
3: না,
2: দেরি করো না।

0: মৃতের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধেবেলা। হ্যাঁ, সেই রকমই তো বলে ওরা। শুভ্রা কি কিছু বলতে চাইছে আমায়? ওকে একটা সুযোগ দেওয়া উচিত। শুভ্রা দামিনীকে ভর করেছিল এই রকম সন্ধেবেলায়। কি বলতে চায় বোনটা আমার? চাই চাই পাঁচটা ডিঙিয়ে দুবার কাছটায় গিয়ে
1: দাঁড়ায়।
2: ও কিসের আওয়াজ? কি হলো? কি আবার কি যেন ডাকছে? ওকে দেখছি না তো, কোথায় গেল? দেখি বাইরে বেরোই একবার।

0: ওই তো ওকে শুনছো শুনছো, হ্যাঁ গো হ্যাঁ গো, তুমি অন্ধকারে ডোবার ধারে দাঁড়িয়ে কি করছো? আরে ওখানে গেলে কেন? শুনছো কি হচ্ছে? তোমার কাপড় চোখে কাদা, রক্তের দাগ কিসের? পড়ে গেছে নাকি গো? কি হচ্ছে তোমার ওগো, কি হয়েছে বলো না গো? কি ঠোঁট থেকে তো রক্ত পড়ছে, কি হলো কি তোমার? শোনো না,
1: বাসটা সরিয়ে দাও।
0: আরে দিদি ডিঙিয়ে চলে এসো, বাসটা ডিঙিয়ে চলে এসো।
1: না না না, ডিঙোতে পারছি না, বাসটা সরিয়ে দাও।
0: পায়ে ভেঙেছে নাকি? হ্যাঁ ডিঙোতে

0: এদের পরিবারে একের পর এক কি যে হচ্ছে,
1: একের পর এক উপদ্রব।
2: আরে জলান জলান, আরে ভালো করে চান করা, একে
3: গ্রামটাকে একেবারে নিকেশ করে দেবে নাকি গো?
2: আরে বেঁধে ফেল, বেঁধে ফেল, বেঁধে ফেল খুঁটির সাথে।
1: ওহে তোমরা একটু সরো তো, সরো সরো সরো, সরে দাঁড়া। ওই তো কুঞ্জ গুনি রয়েছে, এসো কুঞ্জ, কুঞ্জ এদিকে এসো, এদিকে এসো,
3: এসো। ও কি মাল সাথে ওসব কি পড়াচ্ছে, কি গন্ধ!
4: আরে ওই হলুদ পোড়া শোকাচ্ছে।
5: কে চাচুই বল, তুই কে বল, বল কে বল, না বললে আবার হলুদ পোড়া শোকাবো, বল।
6: আমি পলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি আমি।

নাটক শেষ। কি একটু ধোঁয়াশা থেকে গেল? স্বাভাবিক, বিষয়টি যে গোলমেলে। হলুদ রংটাকেই ভাবুন না, উজ্জ্বল হলে স্বর্ণাভ, আবার মন খারাপে বিবর্ণ। অতএব অন্ধবিশ্বাস কুসংস্কার দূরে থাক। মনোবিকারের শিকার না হয়ে আমরা প্রত্যেকে হয়ে উঠি আলোর পথযাত্রী। হলুদ পোড়া। কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অভিনয় করেছেন তারিণী, শ্যাম বন্দ্যোপাধ্যায়, ঘোষাল, অশোক চক্রবর্তী, মহেশ, সমর সেন, এক ব্যক্তি সোমনাথ চৌধুরী, অন্য ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, এক মহিলা কাবেরী গোস্বামী, মনোরমা, এনা রায়, দামিনী, তুহিনা দত্ত, নবীন, শুভব্রত দে, ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কুঞ্জ ওঝা, ফকির দাশকুমার, পুরুতমশায়, দেবব্রত দাস, হেডমাস্টার দীপক বসু ও শান্তা নমিতা চক্রবর্তী এবং ধীরেন দেবরাজ রায়। শব্দ সংযোজনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন দীপক চন্দ্র পোদ্দার। এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।